0: রয়েছে উইকের রাজপথ টেস্টিং জেরুসালাম পাবলিক টয়লেট হবে।
1: That's received.